0: कल हो ना हो चलचित्रबाट सुन्नुभयो भर्खरै यस गीतलाई। शंकर महादेवन, साधना सरगम, सुजाता भट्टाचार्य, उदित नारायण अनि साथीहरूको स्वरमा शब्द थियो जावेद अख्तरको अनि संगीत रहेको थियो शंकर एशान लयको। हामीलाई सुन्दै हुनुहुन्छ आकाशवाणी खरसाङ केन्द्रबाट र अबको केही क्षणमै समप्रसारण गरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार। त्यसको लगत्तैपछि सुन्नुहुनेछ आकाशवाणीको समाचार नेपालीमा।
1: এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবি বলেছেন বড় ধরনের উদ্যোগ নেবে ভারত। 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলা বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনা।

0: ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করার, তিনি আরো বলেন সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জেলা প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস কে
1: ইতনি বিস্তৃত চুনৌতি হ্যাঁ।

0: স্মার্ট বর্ডার কা নির্মাণ করনা।
1: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427 মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10 অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে 9 বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60 নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও গতকাল ঘোষণা করেছেন তিনি।
2: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদি জি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমেসে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিমবঙ্গ মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিমবঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে। আর আব

0: पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में पहुंच जाओगे।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও কথাবার্তা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী এবং তাদের পরিবারগুলিকে উদ্বেগের মধ্যে রাখতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, BJP সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রাম সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে হলো 942 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম পৌঁছলো 968 টাকায়। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালের হাতে তুলে দিয়েছেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের UPI এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন।
2: Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানো নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রকের এক সোশ্যাল মিডিয়া পোস্টে কথা জানানো হয়েছে। দুই মন্ত্রী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যেকার শক্তিশালী এবং বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের দুটি একমুখী আক্রমণকারী ড্রোনকে মার্কিন সামরিক বাহিনী প্রতিহত করেছে। সেন্টকম জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক আন্তর্জাতিক নৌ চলাচলের রুটে এই ড্রোনগুলি অসুবিধা সৃষ্টি করেছিল। পশ্চিম এশিয়ার মোতায়েন মার্কিন বাহিনী সফলভাবে ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করে। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ এবং তার আশপাশের এলাকায় নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলের 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম গভর্নর আলেকজান্ডার ড্রোজেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশের ড্রোনগুলি 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে পৌঁছেছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয় এই ইভেন্ট। সূচনা করেন ডিজিজি ইঞ্জিনিয়ারিং তথা কেন্দ্র প্রধান সুচিস্মিতা রায়। আকাশবাণী সংবাদ বিভাগকে তিনি জানিয়েছেন,
3: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026 আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সঙ্গে একটু সাযুজ্য রেখে আমরা এই মাকাথানের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
1: আজকের ওয়াকাথনে অংশ নেন আকাশবাণী কলকাতার 200 বেশি আধিকারিক এবং কর্মীরা। মঙ্গোলিয়া আয়োজিত উলানবাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। এছাড়া পুরুষ বিভাগে জয়দীপ এবং মহিলা বিভাগে প্রিয়া মালিক, হংসিকা লাম্বা এবং মনীষা আলাওয়াত দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভুয়ো বলে জানিয়েছে। ভারত 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
4: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार मानिक लामाबाट सुन्नुहोस्। मुख्य समाचार। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पश्चिम बंगाललाई देशद्रोह अनि अपराधबाट पूर्ण रूपमा मुक्त गरिने बताउनु भएको छ। पश्चिम बंगालका क्याबिनेट मन्त्री अग्निमित्र पाल आजदेखि उत्तर बंगालको 2 दिने भ्रमणमा रहनुहुनेछ। उत्तर 24 परगना जिल्ला अन्तर्गत सन्देशखाली क्षेत्रमा राज्य पुलिसको स्पेसल टास्क फोर्सले हिज केही स्थानहरूमा व्यापक रूपमा छापामारी गरी भारी मात्रामा अवैध हतियार जफत गरेको छ। गोर्खा जनमुक्ति मोर्चाको केन्द्रीय संस्थापक अध्यक्ष विमल गुरुङ आगामी 12 जुन खरसाङ भ्रमणमा आउने भएका छन् अनि फिफा विश्वकप 2026 स्वागत गर्दै खरसाङ महकुमा खेलकुद संघद्वारा आज विभिन्न खेलकुद संस्था एवं खेलप्रेमीहरूलाई लिएर एउटा र्यालीको आयोजना गर्ने भएको छ। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पश्चिम बंगाललाई देशद्रोह अनि अपराधबाट पूर्ण रूपमा मुक्त गरिने बताउनु भएको छ। कोलकातामा आजदेखि सनातन चेतना एवं रामराज्य जागरण कार्यक्रमलाई सम्बोधित गर्दै मुख्यमन्त्री अधिकारीले राज्यको सुरक्षा, सांस्कृतिक पहिचान अनि धार्मिक स्थलहरूको विकासबारे धेरै महत्त्वपूर्ण कुराहरू बताउनुभयो। हिजो साँझ आयोजित कार्यक्रमलाई सम्बोधित गर्दै उहाँले भन्नुभयो, देशलाई सुरक्षित बनाउनका लागि बंगाललाई सुरक्षित बनाउनु आवश्यक छ। उहाँले भन्नुभयो, राज्यका मानिसहरूले ममाथि भरोसा गरेका छन्, यसको निम्ति म आभारी छु र बंगाललाई अपराध अनि देशद्रोहबाट मुक्त बनाउनेछु। आफ्नो सम्बोधनमा अधिकारीले दावी गर्नुभयो कि उहाँलाई बंगालमा कानून व्यवस्था अनि सामाजिक स्थिरता सुनिश्चित गर्ने जिम्मेवारी सुम्पिएको छ र यसलाई प्रभावी ढंगमा निभाइनेछ। उहाँले कोलकातालाई देशको सांस्कृतिक राजधानी मात्र नरहेर आध्यात्मिक राजधानी भएको पनि बताउनुभयो। पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले भन्नुभएको छ, भारतीय जनता पार्टी सरकारले प्रमुख धार्मिक स्थलहरू दक्षिणेश्वर अनि कालीघाट मन्दिरहरूमा सुविधाहरू बढाउनका लागि विकास कार्य गर्नेछ। मुख्यमन्त्रीले भन्नुभयो, गंगा सागर मेलालाई अन्तर्राष्ट्रिय मानकहरू अनुरूप बनाउने कार्य सुरु भइसकेको छ, साथै दक्षिणेश्वर अनि कालीघाट जस्ता प्रमुख धार्मिक स्थलहरूको सुविधामा पनि सुधार गरिनेछ। पूर्व तृणमूल कांग्रेस सरकारमाथि मुख्यमन्त्रीले आरोप लगाउँदै भन्नुभयो, विगत 15 वर्षहरूमा पश्चिम बंगाल रोजगारका अवसरहरूको कमी अनि भ्रष्टाचारले ग्रस्त रहेको थियो। पश्चिम बंगालका क्याबिनेट मन्त्री अग्निमित्र पाल आजदेखि उत्तर बंगालको 2 दिने भ्रमणमा रहनुहुनेछ। प्रस्तुत छ एक रिपोर्ट।
5: उहाँ आज बिहान सिलगढी स्थित बागडोगरा हवाई अड्डा आइपुग्नुहुनेछ। नगरपालिका कार्य महिला एवं बाल विकास एवं सामाजिक कल्याण मन्त्री श्रीमती पलले बिहान 10 बजे उत्तर बंगालको मिनी सचिवालय उत्तरकन्यामा उत्तर बंगालका महिला एवं बाल विकास विभागका अधिकारीहरूसित

যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা, মানে

0: चाहिए सब, उसका कार्य संस्कृति बने इसके लिए हमने शुरुआत की है।
1: মাদক ও অস্ত্রপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত

আর 4,500 কোটি সরকার পরিবারগুলি কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতের দাম অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 900 টাকায়, দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএস।

জাতিসংঘের শান্তি রক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয় বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী ইউএনআইএফআইএল এর অধীনে এবং জেন্ডার ফোকাল পয়েন্ট

0: মন্ত্রী মনোহর লাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালকা সিটিকে
0: জানান শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিং এর অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিং এর জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইসরায়েলি একজন মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। সংস্থার ডেভিড অ্যাডাম জানান, কোখাভ ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আগামী 2 থেকে 3 দিন। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
2: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खरसाङ केन्द्रबाट श्रोताहरू अब सुन्नेछ भुटानी कार्यक्रम। आजको भुटानी कार्यक्रममा यहाँलाई सुनाउनेछौँ भुटानी।